শ্রোতাবন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বররে 7008248758 7008248758। আপনার মানে শুনুছন্তি ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা। আস গো বিশ্বজননী শারদর নবীন প্রভাতে, শুনিবা এই ভজনটি, গাইছন্তি পুষ্পারাণী নায়ক লক্ষ্মীধর সাহুঙ্ক রচনারু।

শ্রোতাবন্ধু, শেষ হল বিকাশধারা কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। টিউন করছেন 102.6 এফএম সবু বর্গর শ্রোতামানঙ্কর প্রিয় রেডিও স্টেশন। স্টুডিও ঘড়িরে সময় সকাল 8টা হওয়াকু যাচ্ছি। কিছুক্ষণ মধ্যে শুনিপারিবা সমাচার প্রভাত, পরে পরে মর্নিং নিউজ রিলে করে প্রসার করিবু আকাশবাণী দিল্লিরু।

0: শ্রোতাবন্ধু আপনার যদি সমাজ সেবায় নিজক নিয়োজিত করে সমাজের মঙ্গল করা চাহুথান্তি তেবে আজ হি রাউরকেলার আত্মীয় সেবা ট্রস্ট বা সেবা সংগঠনের যথাশীঘ্র সামিল হয়ে সমাজের কল্যাণ করন্তু। এথিপাই যোগাযোগ করন্তু সমাজসেবী চন্দ্রশেখর শতপথীঙ্কু, কল করন্তু 8895501397।
1: শ্রোতাবন্ধু আপনার টিউন করছেন 102.6 এফএম শুণুছেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর, শুণুছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। বর্তমান শুনিবা লতা মঙ্গেশকর এবং সুরেশ ওয়াড়করঙ্ক কণ্ঠরে এই সুমধুর গীতটি রাম তেরি গঙ্গা মেলি কথাচিত্রর।

0: କଣ ରିମା, ଘରେ ସୋଲାର ଲଗେଇଦେଲ?
1: ହଁ ମଧୁ ଅପା, ଏବେ ଆଉ ବିଜୁଳି ବିଲ୍ ପାଇଁ ଚିନ୍ତା ନାହିଁ।
0: ଚିନ୍ତା ନାହିଁ ମାନେ?
1: ହଁ ଅପା, ସୋଲାର କରିଦେଲେ ମାସକୁ 300 ୟୁନିଟ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଜୁଳି ବିଲ୍ ବଞ୍ଚିଯିବ।
0: ସତରେ?
1: ଖାଲି ସେତିକି ନୁହଁ ଅପା, ସୌର ଶକ୍ତି ବ୍ୟବହାର କଲେ ପରିବେଶ ବି ସୁରକ୍ଷିତ ରହିବ।
2: ଆଜ୍ଞା ହଁ, ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟ ଘର ଯୋଜନାରେ କେନ୍ଦ୍ର ଓ ରାଜ୍ୟ ସରକାର ମୋଟ 138,000 ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ସବସିଡି ଦେଉଛନ୍ତି। ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟ ଘର .gov.in ରେ ଆଜି ହିଁ ଆବେଦନ କରନ୍ତୁ।
3: শ্রোতাবন্ধু আপনার টিউন করছেন 102.6 এফএম সবু বর্গর শ্রোতামানঙ্কর প্রিয় রেডিও স্টেশন শুনুছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত বর্তমান শুনিবা সির্ফ তুম কথাচিত্রর এই গীতটি কণ্ঠদান করছেন উদিত নারায়ণ।

শ্রোতাবন্ধু আপন মানে শুণুছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। আসন্তু জানিবা অংশুঘাত প্রতি সতর্ক কিপরি রহিবা। এর লক্ষণগুলো হচ্ছে প্রবল ঝাল বহিবা, মুন্ড বুলাই অন্ধার দিশিবা ও বান্তি লাগিবা, প্রবল শোষ লাগিবা, মাংসপেশী টানি হেবা, চর্ম শুষ্ক লাল ও উত্তপ্ত হেবা, অচেত হেবা কিংবা বাত মারিবা। এর সতর্কতা দিন এগারোটার তিনটা মধ্যে খরাতাতি অধিক থাকে, এই সময় মধ্যে বাহারক যাতু না, জরুরি কাম লে বাহারক যা পূর্ব যথেষ্ট পা পিঁতু ও সাথে ছতা টোপি চপল ও পিবা পা নিতু। ধলা রঙর ঢিলা পোশাক ছতা ও জোতা ব্যবহার করতু। মঝিরে মঝিরে ছাইরে বিশ্রাম নিতু, খরারে কঠিন পরিশ্রম করতু না, অধিক দূর চালন্তু না, কোনসি প্রকার মাদক দ্রব্য সেবন করন্তু না। শ্রোতাবন্ধু এর প্রতিকার সম্পর্কে জাঁয়া, অংশুঘাত আক্রান্ত খোলা ও থা জায়গাকে নিয়ে যাতে ওআরএস বা চিনি লুণ সরবত বা সাদা পা পিঁতু, পোশাক যথাসম্ভব খোলি দিন্তু, মুন্ড ধুই দিন্তু, ওদা কপড়ার পোছি দিন্তু, রোগীকে পঙ্খা কুলর বা এসি পবনরে শুয়াই দিন্তু ও পানি সিঞ্চন করন্তু। অবস্থায় উন্নতি নহলে তুরন্ত ডাক্তারখানা নেই চিকিৎসা করান্তু। বয়স্ক তথা অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী মহিলাঙ্ক পাইঁ অংশুঘাতর আশঙ্কা অধিক, তেণু এথিপ্রতি যথেষ্ট সতর্ক রুহন্তু। সূচনাটি এতিকিরে শেষ হলা। শুণুছন্তি সিনে সঙ্গীত কার্যক্রম। বর্তমান শুণিবা ইয়ে দিল আশিকানা কথাচিত্রর এই গীতটিকে গাইছন্তি কুমার সানু এবং অলকা ইয়াগনিক।

শ্রোতাবন্ধু, এসহিত শেষ হল হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত আকাশবাণী রাউরকেলা স্টুডিও হড়িরে সময় দিন এগারোটা হওয়া যাচ্ছি। শুণবা বিবিধ ভারতী কার্যক্রম কিছুক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758 7008248। সূচনাটি এতিকরে শেষ হলা।

শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। নম্বরটি আউথরে কই রাখুছি 7008248758। ভক্তিগীতর কার্যক্রম আরতি শুণুচন্তি আম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। কার্যক্রমর পরবর্তী ভক্তিগীত মনকু করিছি কালিয়া ঘোড়া মো কালিয়া আসিবা পাই গাইছন্তি সুধীর চন্দ্র বেহেরা, রচনা বিরঞ্চি নারায়ণ সাহু।

0: শ্রোতা বন্ধু, গীতটি শুণুলে হিরো কথাচিত্রর কণ্ঠদান করে লতা মঙ্গেসকর এবং মানহর। সুন্দর গীতটির সঙ্গীত সংযোজনা করে লক্ষ্মীকান্ত প্যারেলাল, রচনা আনন্দ বক্সি। হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত শুণুটি আম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। কার্যক্রমের পরবর্তী গীত শুণবা পূর্ব কিছু মুহূর্তর বিরতি।
1: असली नोट रे कहीं की खेलू छू
2: ब्रो, एटा फटा अछि।
1: सुने, फटा चीरा किंबा पुराना नोट को
3: बैंक सखारे एक्सचेंज करी परिबा।
2: वाह, नुआ नोट मिलेबो?
1: हां, जेउ थिरे तू हमकु पिज्जा पार्टी देबू।
3: आरबीआई कहे स्मार्ट बनो कूल रहो।
0: শুণবা বর্তমান কার্যক্রমের পরবর্তী গীত প্রেম রক ফিল্ম গাইছেন্তি লতা মঙ্গেসকর, সঙ্গীত সংযোজনা লক্ষ্মীকান্ত প্যারেলাল, রচনা সন্তোষ আনন্দ।